পারলেন দে তার সুতরাং মুঞ্জো ইয়ানি কি তুমি আপনার হোস্ট ও দোস্ত সচিন কাপুর যো দেয়া তো হ্যাঁ ইজাজত চলনুয়া ফিরে মূল দেন দত্ত জয় ধর্মশালা জয় হিমাচল রক্ষা আপনা আপনা খেয়াল সব হুন দেরিয়া তুমি আপনা রেডিও গুঞ্জন ধন্যবাদ।